শ্রোতা বন্ধু, পরবর্তী গীত শুনন্তু। শিল্পী সলভামা মহাপাত্রঙ্ক কণ্ঠরে, গীত রচনা নিহাররঞ্জন রাউতরায়।

শ্রোতা বন্ধু, আপনার শুনছেন কেতোটি ভক্তি গীত আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্র। পরবর্তী গীত শুণন্ত গীতিকার কৃতিবাস নায়কঙ্ক গীত রচনার কণ্ঠদান করেছেন শিল্পী পঙ্কজ বেহরা।

0: শ্রোতা বন্ধু, এইটি নেই যিবা এক ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: চাষী ভাই ভৌণী মানে পিএম কিষান কিস্তি পাইবা পাই বার্ষিক ই কেওয়াইসি বাধ্যতামূলক। এথি পাই pmkisan.gov.in পোর্টাল রে নিজর ই কেওয়াইসি যাঞ্চ করেই নিয়ন্তু। আপন নিকটস্থ জনসেবা কেন্দ্র কু যাই এহি কাম করি পারিবে, কিংবা পিএম কিষান মোবাইল অ্যাপ মাধ্যমে নিজে করি পারিবে। মনে রাখন্তু, যদি পোর্টালে আপনার জমির তথ্য না, তবে আগ্রিস্টাক ফার্মর রেজিস্ট্রি মাধ্যমে ফার্মর আইডি করান্তু। কিস্তি টঙ্কা পাইবা পাই ব্যাংক খাতারে আধার সংযোগ করন্তু এবং এনপিসিআই ম্যাপিং ফর্ম দাখল করন্তু। আজ হি এই প্রক্রিয়া সম্পূর্ণ করন্তু। অধিক সূচনা পাই কৃষি সমৃদ্ধি হেল্পলাইন নম্বর 155333 কিংবা নিকটস্থ কৃষি কার্যালয় সহ যোগাযোগ করন্তু।
2: অদম্য শক্তি এবং শৌর্য কি পহচান হে ভারতীয় সেনা, জল থল গগন কি রক্ষা কা বরদান হে ভারতীয় সেনা, হর সংকট কা সমাধান

0: হ্যালো
1: হ্যালো
0: আজ্ঞা নমস্কার। হ্যালো আকাশবাণীকে বহুত বহুত স্বাগত।
1: লিপ্সাবণী নমস্কার।
0: ভাই টিকে পরিচয় দেবে?
1: মু ডুমালু রিনানপুর কলাহান্ডি রু মনোজ কুমার পটেল কইছি।
0: মনোজ ভাই কেমতি অছন্তি?
1: আজ্ঞা মু বহুত ভালো আছি, আপন কেমতি অছন্তি?
0: মু বি বহুত ভালো আছি।
1: আজ্ঞা
0: আজ্ঞা। আর কোঠি থিলে এবে?
1: কোঠি ঘরে আছি আজ্ঞা, মানে কালি তো বাজার যাইতিলি, আজি ঘরে আছি। আও
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আপনকর যাহা বি বাজার কাম সব ঠিকঠাক চলছি তো?
1: হ্যাঁ হ্যাঁ ঠিক চালিছে ম্যাডাম। আর গোটে কথা কইবি ম্যাডাম, শ্রোতা মানে মানে সমস্ত শ্রোতা গোটে চান্স দেবার কথা, আর বেশি টাইম কথা হওয়ার কথা নহ মো মতরে, সেই মানে
0: অন্য
1: আজি তো মো

0: শ্রোতা বন্ধু, এটি নিয়ে যাবে এক ছোট্ট বিরতি।
1: মন কি বাত প্রধানমন্ত্রী আকাশবাণী পর
2: মেরি মন কি বাত কে সম্বন্ধ মে আগর আপ কুছ কহনা চাহতে হ্যায় তো আপ মন কি বাত আকাশবাণী সংসদ মার্গ নই দিল্লি আগর চিঠি ভি ভেজ দেঙ্গে অর কুছ সুঝাও দেঙ্গে ও জরুর মুঝ তক পৌঁছ জায়েগা আর মে জরুর উসকো গম্ভীরতা সে লুঙ্গা।
1: যদি আপ মাননীয় প্রধানমন্ত্রী কো মন কি বাত কে লিয়ে কোই সুঝাও দেনা চাহতে হ্যায় তো পতা নোট করেন। মন কি বাত আকাশবাণী সংসদ মার্গ নই দিল্লি 110001।
2: मैं आपको निमंत्रण देता हूँ, मेरे मन की बात के लिए आपके मन की बात भी जुड़नी चाहिए।

শ্রোতা বন্ধু, সময় আমাকে ইশারা দেলানি কার্যক্রমটিকে এইটি রাখিবাকু পড়িব। কার্যক্রম কিপরি লাগিলা মতামত দে জনাইবি নিশ্চয়। আমার ফোন নম্বরটি হেলা 8895994143। আউ থরে কহি রাখুছু 8895994143। এই নম্বরে আপনার আপনার মতামত হোয়াটসঅ্যাপ করে পারিবে এবং এই হ্যালো আকাশবাণী কার্যক্রমে যোড়ি হওয়া পাই আপনার আমাকে কল করে পারিবে প্রতি গুরুবার সকাল 11টা-11টা30 মধ্যে। আমার ফোন নম্বরটি হেলা 0667029562। আউ গোটিয়ে নম্বর হেলা 2956628। এই নম্বরে আপনার আমাকে কল করে পারিবে। এই কার্যক্রম শুনিপারিবে প্রতি রবিবার সকাল 9টায়। শ্রোতা বন্ধু, এই কার্যক্রমকে সম্পাদনা এবং প্রযোজনা করেছিলেন শ্রী সচ্চিদানন্দ মল্লিক এবং উপস্থাপনায় মুথিলি লিপ্সা মহারণা। পুনি নেই আসিবি আও এক সুন্দর অধ্যায় কিছু কিছু আপনার সহ কথা এবং সুন্দর গীত সহ। সেতবে যাই বিদায় দিও, রহিলি, নমস্কার।

0: new U.S. territory. The latest post follows Trump's earlier sharing of the identical graphic on the 18th of this month. Mr. Trump had previously floated the prospect of claiming jurisdiction over the waterway. Iran had reiterated that the crucial maritime corridor will remain closed unless the United States alters its stance. A Panama-flagged cargo ship with 24 crew members, mostly Chinese on board, sank in the Bay of Bengal yesterday. Officials said the ship sank about 240 nautical miles off the Odisha coast. 20 of the crew members on the ship, MV Ocean Winner, were Chinese, 3 Myanmarese and 1 Bangladeshi. The ship was heading to Singapore, carrying 72,100 million tons of iron ore fines from Odisha. Indian Coast Guard and the Indian Navy have launched a rescue operation. So far, 2 persons have been rescued from the waters. The IMD has issued an orange colour warning for heavy to very heavy rainfall at isolated places over Chhattisgarh, Odisha and coastal Andhra Pradesh today. The IMD has forecast heavy rainfall conditions at isolated places over Arunachal Pradesh, Assam, coastal Karnataka, East Uttar Pradesh, Gangetic, West Bengal and Jharkhand today. And in cricket, India were 110 for 2 against host Sri Lanka on day 1 in the second and final test of the series in Colombo when reports last came in. And that is the end of this news bulletin.
1: Akashvani Bhavani Patna. Shunantu ethero chasar katha.
2: Henta to amar khora borsa ar sit mas gute pore gute austhisino. Khora aila bole ame borsa din ke khusu ar borsa aila bole ame sit din ke khusu. ভিনে ভিনে সমিয়াথি ভিন ভিন ধরনর সমস্যা মানে দেখা দেশি চাষ থি হেনতা কিনা পশুপালন থি ভিন ভিন সমস্যা মানে দেখা দেশি তো আজির কার্যক্রম মাধ্যমে আমি জানমা বর্ষা দিনে ছেলি পালনর কাঁ কাঁ সমস্যা রয়েছে হেনতা তো বর্ষা দিনে ছেলি মানকে খুব কষ্ট হেসি ই বর্ষা দিন গোটে এনতা সমিয়া ই সমিয়াথি চারিআড়ে উদা উদা থিসি যেন্তি ছেলি মেঢা চরবাকে বি বাহারকে বনে কিনা যেই নেই পারন হেথিকা যে হেমানকর ধীতি ভিন ভিন অসুবিধা মান দেখা দেশি ছেলি মানকে 5 প্রকার বড় অসুবিধা দেখা দেশি পহলা হেলা বর্ষা জল খুব বর্ষা হেলা নেই হেলে কাউলিয়া পাগ হেলা বলে আমর জলবায়ুনে কম তাপ রয়েছে আর অধিক আর্দ্রতা রয়েছে তার ফলে কানা হেসি না ছেলি মানকে ভিন ভিন ধরনর রোগ হেসি আর ছেলির ধীতি গুটে ঠুপা প্যান পড়লা বলে হে হেনে তেনে হি বুলসি থা কাশ জ্বর যেনতা কিনা মানেকে হেসি হেনতা কিনা ছেলি মানকে বি হেসি আর ই বর্ষা পাগ ছেলি মানকর কাজে রোগ বীজাণু সৃষ্টি করসি ই সময়াথি পিপিথার ইএনটি আর পক্স বাগির রোগ খুব হেসি ই বর্ষা সময়াথি ছেলি মানে ভিজলে থা জ্বর কাশ এনতি অসুবিধা মানে দেখা দেশি খালি হেতকি নেই সে বর্ষা দিন থি তো চারিআড়ে প্যান থিসি আর প্যান দূষিত থিসি হে প্যানকে যদি ছেলি মেড়া পিলে বলে হেমানকে পতলা ঝাড়া হেসি আর তাঁকর পেট বি কাটসি হেতির লাগি বর্ষা দিন হেলা আগ্রু আমি কাণা করমা না ছেলি মানকে ডিপিআর টিকা দি দমা তার ফলরে কাণা হবা না বর্ষা বুর্ষিটি ভিজলে বি তাঁকে সহজে বেমার নেই মারে আর গোটে সমস্যা হেলা কিরুম ই বর্ষা দিন তি কিরুম মানকর অণ্ডা ফাটিকিনা লাভা হি যেসি বলে হেনু খুব গুড়া ছুয়া ভারসন ই কিরুম যদি ছেল মানকর পেটকে গলা বইলে ঝাড়া বদহজমি পেট ফুলা রক্তহীনতা এনতা কিনা ওজন বি কমেই দেশি হেতির লাগি বর্ষা দিন হেলা আগ্রু ছেলি মানকে ই কিরুম নাশক ওষ দি দেবার কথা ই কিরুম নাশক ওষ দেলে কাণ হবা যে ই বর্ষা হেলা উতারু যেন কিরুম কাজে যেন সমস্যা মানে দেখা দেশি হেটা ছেল মানকথি আর দেখা নেই দে না আর গোটে মুখ্য কথা হল বর্ষা দিনে ছেলি মানে এনে তেনে টিকে বনে কিনা যেই নেই পারন কাঁ যে বলে বর্ষা দিনে তো এনে তেনে বর্ষা প্যান থিসি না একা হেনে ঘাস বি খারাপ হয়ে যেসি হেতি কাজে ই দিন থি খাইবা ঠানে টিকে সমস্যা দেখা দেশি হেতির লাগি আমি সবুজ ঘাস কুণা দানা এনতা কিনা ঘরে রখিথিমা যেন সময়াথি ছেলি মানে ভটাকে যেই নেই পারন হে সময়াথি তাঁকে ভিন ভিন ধরনর খায় দামে দমা নেই হেলে হেমানকর ওজন বি কমি যা আর ধি বি বিগড়ি যা আর আমি তো জেইছু যে বর্ষা দিনে পাক কাউলিয়া হেসি সনসনসিয়া হেসি হেতির লাগি ছেল মানকর

শ্রোতা বন্ধু, ভারত এক কৃষি প্রধান দেশ। আমার মেরুদণ্ড হলে কৃষক। কৃষক হচ্ছেন আমার অন্নদাতা। খরা, বর্ষা, শীত কৌশি খাতির নকি মাটি সহ লড়ি সকাল উঠি জমিকু যাতে বিহন বুণতি, পা সিঞ্চন করে আমি খাদ্য যোগাতে। শ্রোতা বন্ধু, আমকঙ্ হাতের শক্তি হল কৃষি যন্ত্রপাতি। পুরোনা সময়ের হল এবং বলদ বলরে চাষ কার্য হেউথিলা, কিন্তু এবে বৈজ্ঞানিক যুগরে পারম্পরিক কৌশল বদলরে এবে বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার সাহায্যে চাষ কার্য বহুত সহজ হয়ে যাইছি। আধুনিক যুগরে চাষপাই অনেক প্রকার যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। এগুড়িক সময় বঞ্চায় ও উৎপাদন বড়ায়। কৃষি শ্রমিকর অভাব সময়ের এই আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমিতি ট্রাক্টর, হল যন্ত্র বা কল্টিভেটর, বিহন বুণা যন্ত্র, ফসল কটা যন্ত্র বা হারভেস্টর ভি অনেক যন্ত্রর ব্যবহার দ্বারা কৃষি কার্যের শ্রমর লাঘব হয়ে পড়ছে। কৃষি এবং কৃষকর উন্নতি পাই আম ভারত এবং রাজ্য সরকার বিবিধ যোজনা মান নিজ হাতক নিয়েছেন। কৃষি এবং কৃষকক গুরুত্ব দিয়ে সরকার এবং ব্যাঙ্ক উভয় কৃষকঙ্ শস্তা এবং রিহাতি দামে কৃষি যন্ত্রপাতি উপলব্ধ করাইবা কৃষি যান্ত্রিককরণ যোজনা মাধ্যমে উভয় কেন্দ্র ও রাজ্য সরকারকর কণ সব সুবিধা সুযোগ রয়েছে সে সম্বন্ধে বিস্তৃত আলোচনা পাই আজি আম উদয় ভারত কার্যক্রমে উপস্থিত অছন্তি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র শ্রী অজয় কুমার মারা।

0: আপন আসলে আমার স্টুডিওকে আমার সঙ্গে উপস্থিত রহলে আমার চাষী ভাই বোন মানকে এই বিষয়ে বহুত সুন্দর করে বুঝাই থিবা নুন আপনকে বহুত বহুত ধন্যবাদ আর জুহার
1: ধন্যবাদ ম্যাডাম জুহার
2: শুনলু কি রে ভে
3: এ বুয়া তুই যেন প্রকারে পচরে দেলু কথাবার্তা হেলু নুয়া নুয়া কথা মনে কহলি
2: কেতে নুয়া কথা জানি হেলা মুহু কেনতা লাভকারী আর গুণকারী আমি ভেতিনুন জানি পারলু তো নুয়া কথা খুব শিখি হেলা রে ভে আমার যেন কার্যক্রম শুনিছন আমার চাষী ভাই বোন মনে সেমনকর লাগি বি এটা নিশ্চয় লাভ দেবা
3: লাভ তো দেবা নানি
2: ও
3: লাভ দেবা ভিতরে হে দে আমার শিল্পী আর তাকে দল বলবি খেটলে
2: শিল্পী তো দায় আসলে গানা গোটে চল শুনু
3: শুনু
4: নাতি ভয়রা কালো

আট পড়ি যা বয়েলে নাতি বের ভিতরে লুকু গা ভিতরে খেলু থিসু হাড় বানেন ঝুকু পাট।

0: শুনলি নানি, যে প্রকারে গানা সে প্রকারকে বাজনা, তার সঙ্গে তো কপি গলা।
1: হ্যাঁ, যে শিল্পী দাদার না ছনে আমি কই দুছে, শিল্পী দাদা হোচন সত্য নায়িকারু তাকর দলবল। গানা তো শুনলু রে ভে,
0: হই
1: বনে লাগলা মন উলাস হেলা,
0: হেলা
1: নয়া কথা শিখি করি কেতে জানলু।
0: হ্যাঁ, ঘর যাবো না বলছু?
1: ওই সময় তো হি গলা, যাবাকে পড়বা
0: পড়বা
1: তো যাবা আগনু। আমার কার্যক্রম যে শুনুছেন, আমার চাষি ভাই কাকা দাদা মা বোন মানে সবকে গুলাপি নানি
0: আর মুই গুরুবারু দাদার
1: জুহার।

প্রচুর করলো চাষী ভাই ভীমান কার্যক্রম চাষবাস। শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটন কেন্দ্রর প্রচার করছু আপনার চিঠিপত্রর উত্তর এবং মতামত কার্যক্রম চিঠি পাইছু। উপস্থাপনায় অনেক সচিদানন্দ মল্লিক এবং আশ্বাসনা পট্টনায়ক।

0: শ্রোতা বন্ধু, স্বাগত আপনার কার্যক্রম সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত ভরা সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছু। আজ পুনি অনেক দিন পরে নূতন ভাবে আপনার নূয় অনুরোধ নূয় চিঠি কু নেই চিঠি পাইছু কার্যক্রমে আমি অছু। মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক,
1: মু আশ্বাসনা পটনায়ক,
0: নমস্কার। আচ্ছা আশ্বাসনা, দেখিবা আমার শ্রোতা বন্ধু মানকর মতামত, তাঙ্কর চিঠি কি কোটু দেইচন্তি এবং কোন নূতন মতামত দেইচন্তি।
1: হ্যাঁ, কার্যক্রমর প্রথম চিঠিটি আসিছি কন্ধ বান্ধপোলা মালগা ভবানীপাটনা জেলা কলাহান্ডি রু।
0: হ্যাঁ হ্যাঁ,
1: লিখিছন্তি লক্ষ্মণ দুর্গা। আকাশবাণী ভবানীপাটনা পরিবার প্রথমে মোর নমস্কার এবং শ্রোতা মন্ডলী প্রণাম। বিশেষ ভাবে চিঠি পাইছু কার্যক্রমর উপস্থাপনার মল্লিক মহাশয় এবং মহাশয় মোর স্বতন্ত্র নমস্কার, কারণ উপস্থাপনা শৈলী উচ্চ কোটির হয়েছে বলে সে লিখিছেন।
0: প্রথমে তো আপনার মধ্যে আমার তরফ প্রতি নমস্কার এবং আপনার নমস্কার আকাশবাণীর সমস্ত কর্মকর্তা উপস্থাপক উপস্থাপিকা আজ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেছু এবং আপনার স্বাগত করছু আজ এই চিঠি পাইছু কার্যক্রমক। কোন মতামত রয়েছে ভাইঙ্কর?
1: সে লিখিছেন, গত অগস্ট মাসের পাঁচ তারিখ বুধবার রাতে আটটা বাজি পনের মিনিটে কলাহান্ডিয়া গীত প্রতাপচন্দ্র দাস এবং সাথীঙ্ক পরিবেশন করেছিবা ঝরি রে ঝরা অল্প ধন যাই ফুল গীতগুলিক বহুত ভালো লাগিছিলা। কলাহান্ডিয়া গীতক আগক নেবার প্রয়াস জারি রাখা কলাকার।